0: Ik vind het een bosje, maar ik vind het wel. Ik vind het blauw. Ja, ik vind het blauw. Dat is groen. Ah, kijk aan, man. Ik ben dit meisje. Ik vind het een bosje. Kijk aan, man.
1: Hey, kill the ammo. This guy is for some gin. We're going to call out with the man. One of the radio appears for call. We're going to come up to the mall. Look at it. This guy is a little bit of a man. We're going to come up to the man. I'll put you to me. Here's one of the radio. I can't find him. मुझे कौन सा खेल तो मुझे कुछ कपल तुम्हें ये कौन सा जिसे समान है इसके तो तुम ये कौन सा निश्चित कट ये तो तुम तो मुझको प्रणाम ओपल सब कम इसके ओपल ये तो मुझको
2: Ask the strength, the strength, the strength, the strength.